0: হয়েছে। সাসপেক্টেড সোয়াইন ফ্লু কেসেস ওপর চিন্তা থাকিয়া কারণে ওখা ডিস্ট্রিক্টে নতুন গাহরি কনসাইনমেন্ট আনিয়াতো দুসরা নোটিস না দিয়া তাক মানা আছে। ইডিয়া থাকিয়া স্টকস তো খাবলি বাচ্চাপ নিমিতি এনিমেল হাজবেন্ড্রি ডিপার্টমেন্ট বা ইন্সপেক্ট করবলে আছে। নাগাল্যান্ড সরকার বা ইটল জোহা পাকরেট কারণে পাব্লিক হলিডে দিন তো ঈদ উসাল কারণে রিভাইজ করে দিছে। চিফ সেক্রেটারি সেন্টিয়াংর এমচেন বা দিয়া একটা নোটিফিকেশন হিসাব দি ছুটি তো আগে দি মে 27 দি থাকিয়া তো এতিয়া মে মহিনা 28 তারিখ থার্সডে দি মানিবলে আছে। বদলি তো স্টেটে সব সরকার অফিসেস কান কারণে হবলে আছে। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং বা মিনিষ্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভিয়েন্সেস এন্ড পেনশন নিচে দি অর্ডার দিয়া পাছতে রিভিশন করে কিনে ছুটি দিন তো বদলি করে দিছে। আর হাওয়াবানী খবর দি ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারী বা বেশি ভারী প্রকণ্ড নর্থ ইস্ট রিজন দি আহিয়া 6 দিন বা 7 দিন দা খবলি দেখাইছে। নাগাল্যান্ড কারণে ডিপার্টমেন্ট বা কয়েছে কি ভারী প্রকণ্ড কালি জাগা জাগারি হবলি আর ইদু মাহিনা 30 আর 31 দি হবলি আছে। খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বা পদ্মা অ্যাওয়ার্ডস তো 66 ইমিনেন্ট পার্সোনালিটিস কারণে 2026 নিমিতি দিয়েছে। গভর্নর নন্দ কিশোর যাদব পর এম্পাওয়ারমেন্ট আর আগে বাড়াবলে কারণে এডুকেশন তো সবসে দরকার আছে কয়েছে। চিফ মিনিস্টার আর এনপিএফ প্রেসিডেন্ট নিফিউরিও পর মিলি যা এনপিএফ লগা কাম পর নাগা আইডেন্টিটি বজায় রাখবলে আছে। আর পেট্রোল আর ডিজেল লগা দাম তো 2 টাকা ওপর পর 1 লিটার দি উঠাই দিছে। ইতিলক আজি রাতে লগা খবর ইমান ডিসেস করে আছে। শুনে থাকবি আহিয়া কালি পুজো 7:25 নাগা মিস খবর আনি দিবলে আছে।
1: Everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.